অভিজিৎ অলকা ইয়াগ্নিক দেওয়াশ্রে তুসি গি শুনে আজ দে ফিল্ম সঙ্গীত প্রোগ্রাম চে তুসি ফিল্ম চলতে চলতে তে গি শুন রেও ইস ফিল্ম দা এক বেহদ হি মকবুল রেয়া গীত স্যাড সং সুখবিন্দর সিং হুনা দেওয়াশ বিচ হুন সুনন যা রেয়া।